0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM-এর 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনার দায়িত্বে আছি আমি মুনমুন দত্ত ও সঙ্গে আছেন
1: আমি চম্পা বক্সী। নমস্কার
0: বন্ধু। ভারতে প্রতি বছর 29শে আগস্ট জাতীয় খেল দিবস বা ক্রীড়া দিবস পালন করা হয়। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে এই দিনটি পালন করা হয়। তিনি ভারতকে অলিম্পিকে 3টি সোনার পদক জিতিয়েছিলেন। এই দিনটি পালনের উদ্দেশ্য হল খেলাধুলার মাধ্যমে শান্তি, বন্ধুত্ব ও সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করা, সকল বয়সের মানুষকে শারীরিক

0: সঠিকভাবে সক্রিয় থাকতে অনুপ্রাণিত করা হয়। খেলাধুলা যে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে সেই বার্তা ছড়িয়ে দেওয়া। খেলাধুলা আমাদের শরীর মন ও দুটোই ভালো রাখে। এটি আমাদের মধ্যে শৃঙ্খলা দলগতভাবে কাজ করতে এবং নেতৃত্ব দিতে শেখায়। খেলাধুলাই পারে একটি সুস্থ ও শক্তিশালী ভারত গড়তে। কিন্তু আজকের দিনে মোবাইল ও কম্পিউটারের যুগে শিশুদের মাঠে গিয়ে খেলা প্রায় বন্ধই হয়ে গিয়েছে, তাই নয় কি?
1: একদম।
0: এটা কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা। আগে বিকেল হলেই মাঠে হইচই পড়ে যেত, ফুটবল ক্রিকেট কানামাছি কাবাডি আরও কত কি খেলা, তাই নয় কি?
1: একদম, সেই ছোটবেলাকার কথা কিন্তু আমাদের মনে এসে যাচ্ছে।
0: আর এখন কিন্তু বিকেল মানেই ঘরের কোণে বসে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি বা রিলস দেখা। এতে শরীরের কিন্তু অনেকই ক্ষতি হয়, যেমন চোখ খারাপ হচ্ছে দিন দিন, ঘাড় বা কোমরের ব্যথা হচ্ছে ছোট বয়স থেকেই, অল্প বয়সেই অস্বাভাবিক মোটা হয়ে যাচ্ছে, আবার মনেরও অনেক ক্ষতি হচ্ছে।
1: মনেরও অনেক ক্ষতি,
0: যেমন একা একা থাকতে শিখছে, রাগ বেশি হচ্ছে, বন্ধুত্ব কমে গেছে,
1: মানে একসঙ্গে মেলামেশার যে একটা ক্ষমতা এবং আনন্দ সেটা কিন্তু আজকালকার বাচ্চারা হারিয়ে ফেলছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে বাচ্চাদের কাছ থেকে মোবাইল দূরে রাখবেন, আর একটু সময় হলেও বাচ্চাদের মাঠে নিয়ে গিয়ে কিংবা খোলা জায়গাতে খেলাধুলা করাবেন।
0: কিন্তু দেখুন, মোবাইল কিন্তু খারাপ নয়, কিন্তু অতিরিক্ত মোবাইল শৈশবটাকে চুরি করে নিচ্ছে।
1: একদম,
0: মাঠের ধুলোয় যে আনন্দ, যে বন্ধুত্ব, যে হাসি আছে, তা কিন্তু মোবাইল গেম দিতে পারে না।
1: একদমই নয়।
0: তাই প্রতিদিন প্রতিটি অভিভাবকদের উচিত অন্তত এক ঘন্টা হলেও বাচ্চাদের মাঠে খেলতে দেওয়া। বাচ্চাদের হাতে মোবাইল নয়, ফুটবল তুলে দিন। ওদের ঘরের চার দেওয়ালে আটকে রাখবেন না, খোলা আকাশের নিচে ছুটতে দিন। মাঠের ধুলো গায়ে লাগুক, হাঁটুতে চোট লাগুক, ঘাম ছুড়ুক, তবু ওরা মানুষের মতো মানুষ হবে।
1: একদম,
0: মাঠেই শেখাবে কিভাবে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে হয়, কিভাবে দল বেঁধে জিততে হয়, কিভাবে হেরেও হাসতে হয়।
1: হ্যাঁ, তাই প্রত্যেক যুবাদের কাছে অনুরোধ যে তোমরা মোবাইল ছাড়ো, আমাদের সমাজ ভারতকে মজবুত বা শক্তিশালী করতে গেলে কিন্তু আগে তোমাদের সুস্থ থাকা দরকার। তোমরা সুস্থ এবং শক্তিশালী হলেই তোমরাও মজবুত বা শক্তিশালী দেশ গঠন করার কাজে হাত বাড়াতে পারবে, তাই কি না?
0: তাই আজ বিশ্ব খেল দিবসে একটা কথাই বলতে চাই, যে একটা সুস্থ প্রজন্ম চাইলে বাচ্চাদের খেলতে দিন। এই দিনটি নতুন প্রতিভাকে উৎসাহ দেয়, এক নতুন ধ্যানচাঁদ সচিন পিভি সিন্ধু উপহার দেওয়ার। তাই ক্রীড়া দিবস মানে শুধু খেলা নয়, একটি সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ করার শপথ।
1: সত্যি, খেলা কিন্তু আমাদের জীবনে অনুশাসন, আত্মবিশ্বাস, টিম ভাবনা, নেতৃত্ব দেবার গুণ কিন্তু বিকশিত করে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা ঘরের কোণ ছেড়ে তোমরা মাঠে নেমে এসো, খেলা করো উন্মুক্ত মাঠে খোলা আকাশের নিচে। এই ফাঁকে শোনাবো স্বরচিত কবিতা খেলা। সকাল হতেই ছুটছে কোচিদের দল, ভয় লাগে যে স্কোর বোর্ডে ভাই থাকবে কি যে ফল, ছোটবেলার প্র্যাকটিসে ভাই জিতবো নাকি।

0: বস্তা দৌড়, জিলিপি দৌড়, স্লো সাইকেল চলার দৌড়, এভাবেই তো প্রতিযোগিতাটা হচ্ছে কিন্তু বেশ ঘোর। দেখ না ওদের উচ্ছ্বাসের যেন আজ কোনো নেই অন্ত। মনের ভিতর লাগছে খানিক ওরা তো জেতার টানে নাচছে ধেই ধেই, সবার তলে আছে সেরা, এভাবেই তো ময়দানটা দলে দলে ঘেরা। হই হুল্লোড়, ড্রামের আওয়াজ, বন্ধুদেরই ভিড়, এভাবেই তো সবুজের দল জেতার খুশিতে একেবারে ক্ষীর। বাপ রে বাপ, ময়দানে আজ শুধুই ভিড় আর ভিড়। শ্রোতা বন্ধু, আজ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে ওনার লেখা কবিতা সন্ধ্যা তারার কয়েক লাইন দিয়ে ওনাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাব। ঘুমটা পড়া কাদের ঘরের বউ তুমি, সন্ধ্যা তারা তোমার চোখে দৃষ্টি জাগে, হারানো কোন মুখের পাড়া, সাজের প্রদীপ আঁচল ঝেপে বধুর পথে চাইতে বেঁকে, চাউনিটা কার উঠছে কেঁপে, রোজ সাজে ভাই এমনি ধারা, কার হারানো বধু তুমি অমন পথে মৌন মুখে, ঘনাও সাজে ঘরের মায়া গৃহিণীদের শূন্য বুকে, এই যে নিত্য আসা যাওয়া এমন করুণ মলিন চাওয়া, কার তবে হায় অকালে বধু তুমিও কি আজ প্রিয় হারা। নমস্কার।
1: শ্রোতা বন্ধু, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য ও মানবতার কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1976 সালের 29শে আগস্ট চিরতরে অন্নভুবনে পাড়ি জমান। যিনি বলেছিলেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। সত্যি নিজেকে ভুলতে দেননি তিনি আপন সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। প্রিয় কবি ক্ষণজন্মা মানুষটির স্মৃতির প্রতি জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। কবি কাজী ছিলেন বাংলা সাহিত্যের অনন্য রূপকার। কবিতার পাশাপাশি সঙ্গীতেও তিনি সৃষ্টি করেছিলেন অনন্যতা। রাগ রাগিনীর আর শব্দের বঞ্চনায় গান ও কবিতার মাধ্যমে বাংলা সাহিত্যকে যেভাবে সমৃদ্ধ করেছিলেন, ঠিক একইভাবে উপন্যাসে জীবনকে তুলে এনেছেন তীক্ষ্ণ দৃষ্টিতে, সমাজের ক্ষয়ে যাওয়াকে স্পষ্ট করেছেন। কবিতার দীপ্ত উচ্চারণে তিনি যেমন দ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিলেন, ঠিক একইভাবে প্রিয়ার প্রতি তার নিজের ভালোবাসার কথাও তুলে ধরেছিলেন গান ও কবিতায়। কাজী নজরুল ছিলেন সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সৈনিক। দারিদ্র্যের কারণে মাত্র 10 বছর বয়সেই পরিবারের দায়িত্ব নিতে হয় কবিকে। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। শুধু কলমেই দ্রোহের আগুন জ্বালাননি, দেশমাতৃকার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন সৈনিক কবি। নিজের লেখনীর মাধ্যমে অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়েছেন আজীবন আপোষহীন কবি।

0: শ্রোতা বন্ধু, শুনছিলেন নজরুল গীতি, কণ্ঠে ইন্দ্রাণী সেন। নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
1: क्या आप तनाव, चिंता, उदासी, मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिनपास कांके रांची।
2: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1-4-9-9 या 1-800-345-4060 पर।
1: समय पर मदद लें, स्वस्थ मन, बेहतर जीवन पाएं। रिनपास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।
0: श्रोता बंधु, বিরতির পর ফিরে আসলাম। প্রকৃতি আমরা জানি কিন্তু রহস্যময়ী, নাই তার কোনো কুল, মানুষ তাহার হাতে খেলার পুতুল। এ কথা কিন্তু নিষ্ঠুর সত্য। নেপালের এই ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু তারই প্রমাণ। তাই প্রকৃতিকে সংহার করো না, তাকে তার মতো নির্মল শান্ত পরিবেশে থাকতে দাও। গাছ কেটো না, পাহাড় ভেঙো না, নদী নালা নোংরা আবর্জনা করো না, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আর শ্রোতা বন্ধু, আমরা জানি যে মানুষের আবেগ, ভালোবাসা, অনুভব, স্নেহ, মায়া মমতা এই শব্দগুলি বাদ দিয়ে জীবন কি সত্যিই চলে? চালাতে কিন্তু হয় অনেক সময় পরিস্থিতির চাপে, তাই চলে। তাই বৃদ্ধ বৃদ্ধাদের আবর্জনা মনে না করে তাদের বৃদ্ধাশ্রমে ফেলে রেখো না। এতদিন ধরে তাদেরই গড়া সংসার, তাদের আশীর্বাদ, স্নেহ, গাইড কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন। তা না হলে দাদু ঠাকুমা, মাসি পিসি সবই তো হারিয়ে যাবে। সম্পর্ক কিন্তু গড়ে রাখার দায়িত্ব আমার, আপনার, সকলের। শ্রোতা বন্ধু, সংস্কৃতি জীবনের সঙ্গে জড়িত, যুগে যুগে কালে কালে পথে চলার বিরতি। কর্মী ধর্মী শিল্পে জ্ঞানী মর্মে সংস্কৃতি দেয় কিন্তু শান্তি, প্রগতির পথ। এই চলমান সংস্কার সাধন ঘটে কোনো জাতির সাহিত্য, শিল্পকলা, প্রকৌশল, প্রযুক্তি এইগুলি দিয়ে। আর শিক্ষার মাধ্যম হিসাবে আমাদের কিন্তু মাতৃভাষার চাইতে আর কোনো ভাষাকেই অগ্রাধিকার কি পাবে? মাতৃভাষা হলো মায়ের ভাষা, তাই মুখে ফোটে প্রথম ভাষা। তাই রবি ঠাকুর বলেছেন, কোনো শিক্ষাকে স্থায়ী করতে হলে, গভীর করতে হলে, ব্যাপক করতে হলে তাহাকে চিরপরিচিত মাতৃভাষার বিগলিত করিয়া দিতে হয়। তো এই ফাঁকে শ্রোতা বন্ধু, আমাদের চর্চার বিষয় বাৎসল্য।

মিলিয়ে হতে হবে এবং শারীরিক মানসিক দিক থেকে সুস্থ হতে হবে মাতা পিতাকে। কোনো পুরুষকে কোনো মেয়ে বাচ্চা দেয়া হবে না। আর এই যোজনার দ্বারা পরিবারকে মাসিক 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে। অতিরিক্ত জানকারির জন্য সম্পর্ক করবেন 9955131364 এই নম্বরে অথবা 9090700 এই নম্বরে।

0: শুনছিলেন নজরুল গীতি, কণ্ঠে ইন্দ্রাণী সেন। শ্রোতাবন্ধু, আজকের মতো সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন, ও সঙ্গে
1: আমি চম্পা বক্সী।
0: নমস্কার।